0: হবার কথা। এই কথাগুটি বি আমার চাষী মানকে নিহতি ভাবে জানবাকে পড়বা। এ গোটে হেক্টর জমিনে 300 গ্রাম নু 700 গ্রাম মঞ্জি আবশ্যক পড়িছিসি। সে মঞ্জি ভিতরে একা অমৃতভণ্ডা গছ প্রস্তুত হইথিসি। যদি গোটে হেক্টর চাষ নে সবু খালনে যদি দুই দুইটা গছ লগামা বইলে গছ সংখ্যা 5000 পদকে হি পারবা। সেটা এবার কথা আসুছে এই গছ লগাবার ঠিক সময়া আর তার পদ্ধতি কেনটা। এই কথা গোটিকে বি আমার চাষী দামনকে নিহাতি ভাবে জানবাকে পড়বা। এ অমৃত ভরা গছকে আগে এটাকে বিহনে প্রস্তুত করবাকে পড়ছি। জুন আর জুলাই মাসে আগ্রু প্রস্তুত করা যাইথিবার গাত মনকে গছ লগা যাই পারবা। এ যেন কি জলসেচনের ঠিক ব্যবস্থা আছে বইলে চাষী দামনে এটাকে সেপ্টেম্বর নু অক্টোবর পদকে আর ফেব্রুয়ারি নু মার্চ মাস পদকে এই অমৃত ভরা গছ লগাই পারবে। এ সেটা এবে দেখমা এই ফল কাটবার সময়া কেনটা। এই কথা গোটে কি বি আমাকে ঠিক হি পাশে জানবাকে পড়বা। চারা লগাবার 9-10 মাস যেতেবেলে হি যিবা তো এই ফল সবু সে সময়ানে পাচি যাইসিয়ে। যদি ফল মনকর রং গাঢ় পতর রং নু হলদিয়া রং হি গলানা বইলে আর যেতেবেলে ফল মনকে ছিঁলে গুরস নেই বাহারি করি পাইন নেই হেলে কিছু তরলিয়া পদার্থ বাহারুচে বইলে আমার চাষী দামনকে বুঝবাকে পড়বা যে ফল মনে পুরা পাচি গলানা।
1: ଚାଷର କଥାରେ ଶୁଣିଲେ ଅମୃତଭଣ୍ଡା ଚାଷରୁ କିପରି ଅଧିକ ରୋଜଗାର କରିବେ ସେ ସମ୍ପର୍କରେ ଆକାଶବାଣୀ ଭବରପାଟଣା ପ୍ରଚାର କରୁଛୁ ଗୀତ ଗୀତାଞ୍ଜଳି କାର୍ଯ୍ୟକ୍ରମ। ଆଜି ଏଥିରେ ଶୁଣନ୍ତୁ ଆଲବମ୍ରୁ କେତୋଟି ଭକ୍ତି ଗୀତ। କଣ୍ଠଦାନ କରିଛନ୍ତି ଗୀତା ପଟ୍ଟନାୟକ। ଆରମ୍ଭରେ ବିଜୟମଲ୍ଲଙ୍କ ରଚନାରୁ ଶିଳ୍ପୀଙ୍କ କଣ୍ଠରେ ଶୁଣନ୍ତୁ ଏହି ଗୀତଟି। ସଙ୍ଗୀତ ନିର୍ଦ୍ଦେଶନା ପ୍ରକାଶ ମହାନ୍ତି।

কি এক চলচ্চিত্রের শুনন্তু মিকা সিং এবং পলক মুচ্ছলক কণ্ঠের এই গীতটি। গীতিকার হলে কুমার এবং সাবির আহমদ, সঙ্গীত নির্দেশনা হিমেশ রেশমিয়া, কথাচিত্র কিক।

শ্রোতবন্ধু আপনার জাঁথিবে যে বিকাশের যেতে সব উৎস রয়েছে সে সমবায় ব্যবস্থা হচ্ছে অন্যতম। সামূহিক উন্নয়ন ও আর্থনৈতিক স্বাবলম্বনের এক মহান সূত্র হচ্ছে সমবায়।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: এথর শিল্পী সেবারাণী মহাপাত্রঙ্ক কণ্ঠরে, গীত রচনা রজনীকান্ত নায়ক।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? হলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: আপনমান শুনুছন্তি কেতোটি সুগম সঙ্গীত আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্ররু। କାର୍ଯ୍ୟକ୍ରମ ଆମ କେନ୍ଦ୍ରରୁ ପ୍ରଚାର ହେଉଛି ମିଡ଼ିୟମ୍ ୱେଭ୍ରେ 248 meters ତଥା 1206 kHz ଯୋଗେ, ଏବଂ ଏଫ୍ଏମ୍ ମାଧ୍ୟମରେ 100.3 MHz। ଆପଣମାନେ ଆମ କାର୍ଯ୍ୟକ୍ରମ ନ୍ୟୁଜ୍ ଅନ୍ ଏୟାର ଏପ୍ ମାଧ୍ୟମରେ ମଧ୍ୟ ଶୁଣିପାରିବେ। ପରବର୍ତ୍ତୀ ଗୀତଟି ଗୀତିକାର ରଜନୀକାନ୍ତ ନାୟକଙ୍କ ରଚନାରୁ, ଦ୍ୱୈତକଣ୍ଠରେ ଶିଳ୍ପୀ ସେବାରାଣୀ ମହାପାତ୍ର ଏବଂ କୀର୍ତ୍ତି ପ୍ରକାଶ ମହାପାତ୍ର।

0: গুরস উৎপাদনে তার প্রভাব পড়িছিসি আর গুরস দেবারটা বি কমি যাইছি আর অলগা কাম কবার লাগি ব্যবহার করা যাউথিবার প্রাণী মনকর তাকর কার্যদক্ষতা কমতেল আইসিএ এসব কারণ নু চাষী দাদামনকে বেশি ক্ষতি সহবাকে বি পড়িছিসি মাতর এসবকে দূর করবার লাগি তার ঠিক উপায় হেলা ভিনে ভিনে রোগর টিকাকরণ যার দ্বারা চাষী দাদামনে পশু মনকে ভিনে ভিনে মারাত্মক রোগ নু বঞ্চাই পারবে কেন প্রাণী মনকে কেন প্রকার টিকা দেবাকে পড়বা এই বিষয় নে আমার ভিতরে কেনসি দ্বন্দ্ব নেই রহবার কথা কথা হেলা সবু বয়সর পশু মনকর টিকাকরণ নিহাতি আবশ্যক ইটা প্রকৃত কথা হচ্ছে টিকাকরণ করবার দ্বারা এটা রোগ সনে লড়বার লাগি প্রাণী মনকর ভিতরে থিবার রোগ প্রতিরোধক শক্তিকে বড়াই থিসি যা পশু মানে সহজ নে অসুস্থ নেই হন সে রোগ পশু মনকর ঠানে আরো বেশি প্রভাব নেই পকাই থাকে ইনে ঋতু হিপাশে প্রতি ছ মাস নেই হলে বরসকে থরে ভিনে ভিনে রোগ লাগি আমকে টিকা দেবাকে পড়বায়ে যেটা কি গোটে ঘাতক রোগ আছে তাকে গালঘটু বলি করে কহেসনে এটা বেশি করে বর্ষা দিন সময় নেকা প্রাণী মনকে হইথিসিয়ে এরূপ হেবা পশু মনকে ঠিক করবারটা বড়া মুশকিল হয়ে যাইছি এ রোগ হলে পশু মনকর টটি ফুলি যাইছি আর টটি চাপি হেলা ভলিয়া লাগসিয়ে সেটা ডিপথেরিয়া লাগি বরসকে থরে টিকা দিয়া যাইছিসিয়ে ডিপথেরিয়া লাগি কেনসি প্রকার চিকিৎসা নেই না এটা আমাকে জানবাকে পড়বা টিকা এই সমস্যার সমাধান হি পারিছিসিয়ে সেতির কাজে ডিপথেরিয়া লাগি ঠিক সময়ানে টিকা নিয়ে যাবারটা এটা ভল বৈজ্ঞানিক আজ্ঞা মনকর কহেবার হিপাশে পা রোগ এটা গোটে ভূতাণু জনিত রোগ এই রোগ হলে পশু মানকর খুরা সংক্রমিত হয়ে যাইছি জীবনে ফুটকা পড়ছি আর টুন সংক্রমিত হয়ে যাইছি কিছু বি নেই খাই পারন তার সনে জ্বর আর দুর্বলিয়া হি করি ধীরে ধীরে সে মনে মরি বি যাইসন এই রোগর চিকিৎসা সম্ভব এ মাতর পশু মানকর গুরস উৎপাদন আর তাকর কার্যদক্ষতা উপরে তার বেশি প্রভাব পড়িছিসিয়ে এন্তা হবার জনা পড়বা বইলে তাকে অন্য প্রাণীঙ্কঠানু অলগা করি দি করি তার ক্ষত জাগানে অ্যান্টিব্যাকটেরিয়াল দ্রবণে তাকে আমকে ধুইবাকে পড়বা আর সে প্রাণী মনকে কল ঘাস খাইবাকে আমি দি পারমা
1: কৃষি সূচনার কার্যক্রম চাষর কথা আকাশবাণী ভবানীপাটনা।

0: আচ্ছা দাস বাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

0: শোন, আউ গোটে নিয়ম আছে।
1: সেইটা কোন মা?
0: তো মুহ দেখাবি ইউপিআই রে মিলিব।
1: আপন বি না মা।
2: ভারত করে ডিজিটাল দেয় প্রদান
1: সহজ অটে প্রতিদিন নেণ দেণ।

আজকের সাতটিরূপা কার্যক্রম কি আপন মানকে অনেক অনেক অভিনন্দন আর স্বাগত আপনার সনে আছে মুই পঙ্কজিনী গুরু জুহার ভয়ন মানে এবার যুগনে আমার আবশ্যকতা বড়ি যাইছে নেই ইচ্ছা কলে বি খুব জিনিস বি দরকার হউছে আর হেটাকে পূরণ করবা লাগি হেতকি টঙ্কা বি দরকার টঙ্কা কাহাকে দরকার নেই কহত সব জিনিসের দরদাম বি বড়ি চালিছে আপন মানে তো এবে পুরা জানি পারুথিবে আর যুগ অনুসারে টিকে নেই চাললে বি অসুবিধা হবা আগ ঘরর কাম পুরুষ পিলা মানকর দ্বারা হি যাওতিলা মাত্র এবে মহিলা মানকর যোগদান বি দরকার করুছে নিহাতি এই যুগসনে তাল দি করি চালবা লাগি হেলে সবু বিষয় নে জ্ঞান রখবা দরকার বেলে সবু বিষয়কে ধ্যান দেওয়া দরকার আর সে বিষয় নে ভল করে জানবা দরকার সবুবেলে অন্য রূপে নির্ভর কি আশ্রা নে করি করি নিজে কলে কেতে কানা শিখিপারমু হেথির লাগি আমার ভয়ন মানে এবে লাগি পড়িছন নিজকে স্বাবলম্বী করবা লাগি হেনতা তো বেশি গুড়া কাম আছে যেনটা যাকে ভল লাগসি সে কামকে সে ভল করি করি করি আগকে বঢ়ি পারবা আগর অপেক্ষা দেখবে এবার যুগনে আমার ভয়ন মানে বেশি করি নিজকে উপার্জনক্ষম করি পারিছন ভয়ন মানে কেনতা করিবি টিকে গোড় কাঢ়ন ঘরু তেবে জানি পারবে যে আর কেন কেন কাম আছে যেনটা কি আমার মহিলা মানকে সাহায্য হবা ভিন্ন ভিন্ন জায়গাকে যাই কিনা নিজে কাম বিষয়ে জানলে বেশি কিছু জানি পারবে ঘরর কাম সবু আমার আর বাহারর কাম সবু পুরুষ পিলা মনকর হেটা ভাববাটা ভুলে এবে সবু কাম মহিলা মানে বি করি পারবে আর করুছন বি সবু তো সুবিধা হি গলা না আগকে ভয়ন মানে আমার মহিলা মানকর কামকে নিকিনা তাঁকর যেন আগ্রহ ইচ্ছা শক্তি আর সাহসর কথা আছে ভয়ন মানে হেমতা তো আমার কার্যক্রম নে সবুবেলে কেতে সুন্দর গীত মানে শুনসু মাতর এবে শুনু গোটে ভজন কেজে কি আগে আছে আমার মহাপ্রু জগন্নাথকর রথযাত্রা

0: ভাই মানে আপন মানে তো গোটে কথা ভাবিছন কি নেই মুই নেই জানে, কিন্তু যদি ভাল করে ভাববে বেলে আমার গৃহিণী মানে কেতে কাম করসু সকালু রেত পতে, মাত্র সেথির লাগি কেবে বি পারিশ্রমিক নেই চাহু বেলে আমি এতকি কাম কলু আর আমকে এতকি টঙ্কা দরকার বলি করি ঘরে নেই কহু, মাত্র হে বিষয় কে ভাববা কথা সভে। হেনটা তো বিনা দর মানে গোটে গৃহিণী কেতনি কেতে কাম করসি তার হিসাব নেই, মোর ছুয়া পিলা মোর পরিবারর লাগি ভাবি করি নিজর কর্তব্য সে করি চালসি, হেনটা দরকার পড়লে বাহারর কাম বি সাহসর সনে উৎসাহর সনে করসি। তো হেনটা কিছু কিছু কথা সভে জানবা লাগি চেষ্টা করবা কথা, হেলে এবি আসন আমার গোটে ভয়েনসনে কথাবার্তা হি করি টিকে সময়া বিতামা। সে হচ্ছেন পুষ্পাঞ্জলি নায়ক, তাঁকর কাম বিষয়ে আসন জানমা। ভয়েন নমস্কার।
1: নমস্কার ম্যাডাম।
0: আপন কানা করসন টিকে আগ কহি দিও না, আপনকর পরিচয় টিকে দি দিও নামকে।
1: হ্যাঁ দেখো, মো না পুষ্পাঞ্জলি নায়ক, মই থোয়ামুল রামপুর র হেডকোয়ার্টার সমিতি সভ্য আছে।
0: সমিতি সভ্য আছেন তো আপন নিহাতি ব্যস্ত রহুতিবে?
1: হ্যাঁ বহুত ব্যস্ত ম্যাডাম।
0: আউ ঘরর কাম কেনতা করসন, ঘরে কি কি আছেন?
1: ঘরর কাম বলে মোর হাজবেন্ড আছেন, ঝিও আউ শাশু, তো ঘরর কাম সব সরে করিবি, মোর ডিউটি কে মই আগে ইম্পর্টেন্ট দেখি জানলে কি নেই।
0: হ্যাঁ
1: যেহেতু আমি জনসেবার লাগি আইসু, রামপুর থামু রামপুর ডেভেলপ লাগি আমি কাম করুছু, যেহেতু তো কর্ম তো সবুঠারু বড় জিনিসটা, সেথিলাগি মুই মোর ঘরের সবু কর্তব্য সরে করিবি, মুই মোর কর্তব্য মোর যে সমিতি সভ্য হিসাবে যে পঞ্চায়েতরে যেটা মুই আছি ব্লকরে সে জায়গাকে আসি করে মোর কর্তব্য নিবে করে সমস্তঙ্কর সঙ্গে মিলিমিশি করে মুই কামটা সুরুখুরুরে পটে করে যাইছি ঘরকে।
0: তো আপন সমিতি সভ্য আছেন যে সেন কানা কানা কাম করবা লাগি পড়সি?
1: তাহলে দেখুন আমার যেন পানীয় জল আছে, যেন গাঁরে লোলকুও নেই না সে গাঁরে লোলকু কেনতা দিয়া যিবা, যেন গাঁরে রাস্তা নেই না সে গাঁরে রাস্তা কেনতা করে করা যিবা, লোক মানে কেনতা হিসাবে খুশি পাইবে, পঞ্চায়েতরে যাহার ভতা নেই পারবার ভতা করা যাচ্ছে, চাউল কার্ড যে নেই পাবা তাঙ্কু চাউল কার্ড করে দিয়া যাচ্ছে জানলে কি নেই, হ্যান্ডিক্যাপ মানকু হুইল চেয়ার দিয়া যাচ্ছে, হ্যান্ডিক্যাপ মানকর যেন আমার গোটে বিপিএল কার্ড আছে অন্তর্দয় কার্ড আছে, এই কার্ড মানকর যদি বি কাহান নেই না বলে বি আমি সে বাপা মা মানকু খোঁজি করে পচরাই করে তাঙ্কু সে সুবিধা দিয়া যাইছি।
0: তো থামুল রামপুর তো আগ এতে বিকশিত নেই থাই, এবে তার বেলে কেমতি বিকশিত হেলা না কি নাই?
1: এবে বহুত ডেভেলপ হইগলা না ম্যাডাম, রাস্তাঘাট বি ভালো হইগলা, সব জায়গায় পানি পৌঁছুছে, তারপরে যেতে ইন্দিরা আবাস ঘর যাক যেতে অছে সমস্তে বলে আগ পড়া আর সে চাল ছপর ঘর নাই, সব পুরা বিল্ডিং ঘর যাক হইগলান গাঁ গলি কে সব, রাস্তাঘাট বি সব ঠিক হইগলান, ইলেকট্রিক বি আগে নেই থাই, এবে ইলেকট্রিক বি সব আটা পৌঁছি সারিছে, তো আগর অপেক্ষা এবে বহুত ভালিছে রামপুরটা ডেভেলপ রে আছে।
0: আর লোক মানে শিক্ষা কে কেতে গুরুত্ব দেছে?
1: হ্যাঁ লোক মানে বি ম্যাডাম পড়া পড়ি বলে আগে যেনটা কে বি পাঠ পড়ি নে জানি থাই কিছু নে, এবে মা মানে বি যেতে অছন তাকে আমি শিক্ষা দউছু যে কান হলে তুমি ঝিও মানকু পাঠ পড়াও কাম রে নেই লগাও এই জিনিসটা, তারপরে বাল্য বিবাহ হিসাবে বি আমি সেমানকে শিক্ষা দউছু যে গোটে ছুয়াকে যে 13-14 বর্ষ বাহ করে দেউছিলে মেচুরিটি পাইলা পরে, তো সে জিনিসটা নেই হো সেমানকে নাকি যেনটা কি 18-30 বর্ষ ভিতরে ডিফারেন্স রে বাহ করলে মার দেহ বি সুস্থ রহবা ঝিয়র দেহ বি সুস্থ রহবা এই বিষয়ে বি তাঙ্কে শিক্ষা দিয়া যাচ্ছে জানলে কি নেই।
0: তো এবে বি সেন আদিবাসী বলে যেন বনবাসী লোক মানে অছন, তো সেমনকে আপন যেন বুঝে সংসারটা তো বেশি কষ্ট হউথিবা কেনতি কর বুঝে সেমনকে?
1: সেমনকে আমি সমস্ত মা মনকে ডকা যাইছি গোটে জায়গায় মিটিং করি করি সেমনকে বুঝা যাইছি যেটা কি আমার নারী সশক্তিকরণ বলে গোটে যোজনা ছিলা আমার যেন সেখানে নারী মানে আজিকালি যে এসে

মানে জীবনে বেশি কথা শিখবার লাগি পড়ছি আর শিখবাটা জরুরি বি কেন যে কি গোটে ভাল জীবন জীবা লাগি হলে বেশি কিছু জানবার লাগি পড়ছি আর আমকে একা চালবার লাগি পড়বা সেথির লাগি তো আজির কার্যক্রমকে এখানে শেষ করছু আপন মানকে কার্যক্রম কেনতা লাগলা মতামত নিহাতি জানাবে আমার হোয়াটসঅ্যাপ নম্বর নে আপনকার মতামত পঠাই দি পারবে আমার নম্বর হচ্ছে 8895994043 আর আমকে চিঠি বি দি পারবে আমার এই ঠিকানা নে আকাশবাণী ভবানীপাটনা মারফত কেন্দ্র নির্দেশক পিনকোড হচ্ছে 7660001 আজির লাগি বিদায় দিওন পঙ্কজিনী গুরুকে জুহার।

পরবর্তী গীতটি চলচ্চিত্র গজনীরু দ্বৈতকণ্ঠরে শিল্পী বেনি দয়াল এবং শ্রেয়া ঘোষাল, গীতরচনা প্রসূন যোশী, সঙ্গীত সংযোজনা এ আর রহমান, চলচ্চিত্র গজনী।

0: তো আমি তাকু ট্রেস করলু সেটা এমপির জনে আছি সে সাবরিয়া কোডনেম অন্ডারে অপরেট করিলা সে কিংপিন কু আমি আরেস্ট করিকি আনিলু রেওয়া ডিস্ট্রিক্ট মধ্যপ্রদেশ রু তাটু গোটে স্কর্পিও এন ভেহিকল বি থিলা সেটা ট্রক আউ ট্রক ড্রাইভার আউট অফ স্টেট র লোক মানে আছন্তি আমি তাকু পচরা পচরি করিলু কি আছি তোমার কিংপিন আমাকু গোটে না জানা পড়িলা সাবরিয়া তো আমি তাকু ট্রেস করিলু সেটা এমপির জনে আছি সে সাবরিয়া কোডনেম অন্ডারে অপরেট করিলা সে কিংপিন কু আমি আরেস্ট করিকি আনিলু রেওয়া ডিস্ট্রিক্ট মধ্যপ্রদেশ রু তাটু গোটে স্কর্পিও এন ভেহিকল বি থিলা সেটা বি সিজ হইছি।
1: মার্চ 31 রু কন্ধমাল জিলাকু মাও মুক্ত ঘোষণা করা যাইতিবা বেলে মাও কার্যকলাপর পুনরাবৃত্তিকু রোকিবা পাই পুলিশ পক্ষরু অভিযান জারি রয়েছে। আত্মসমর্পণ করিথিবা মাওবাদীঙ্ক ঠারু মিলুথিবা সূচনা এবং গোয়েন্দা তথ্য আধারে পুলিশ বিভিন্ন স্থানরে সর্চ অপরেশন করে অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক জবত করুছে। বালিগুড়া অঞ্চলরু বিপুল পরিমাণে মাও সামগ্রী জবত হইতিবা বেলে তল্লাশি অভিযান বেলে কোটগড় অঞ্চলরে জঙ্গল ভিতরে লুচাই রখাযাইথিবা গোটিয়ে 303 রাইফল, দুইটি বার বন্দুক, দুইটি সিঙ্গল শট বন্দুক, গোটিয়ে 8 mm বন্দুক, ডেটোনেটর, গুলি সমেত অন্যান্য সামগ্রী জবত করা যাইছি। কন্ধমাল জিলার দুর্গম অঞ্চলরে স্বাস্থ্যসেবা পৌঁছাইবা উদ্দেশ্যে 2023 আরম্ভ হইতিবা ড্রোন স্বাস্থ্যসেবা প্রকল্পকু পাণ্ঠি অভাব কারণরু বন্ধ করে দিয়া যাইছি। বিশেষ করে রাস্তা নথিবা অঞ্চলরে রোগীঙ্ক নিকটরে অতি কম সময়রে জরুরীকালীন ঔষধ, টিকা যোগাইবা এবং পরীক্ষা পাই বিভিন্ন প্রকার নমুনা নেবা আনিবারে ড্রোন ব্যবহার করা যাউথিলা। 2 কিলো ওজনর ঔষধ ও স্বাস্থ্যসেবা সামগ্রী ধরি এই ড্রোন সমুদ্র পত্তনঠারু 1000 কিলোমিটর উচ্চতা তথা ঘণ্টাকু প্রায় 100 কিলোমিটর বেগরে উড়ি গন্তব্যস্থলরে পৌঁছিবার ক্ষমতা রকিথিলা। কন্ধমাল জেলার আদিবাসী অঞ্চলরে মহুল গছ এবেবি জীবিকার এক প্রমুখ আধার হয়ে রয়েছে। মহুল ফুল বিক্রি পরে বর্তমান মহুল ফুলর টোল সংগ্রহ করে আদিবাসী পরিবার মানে রোজগার করুছন্তি। প্রতিদিন সকাল জঙ্গলকু যাই টোল সংগ্রহ করিবারে ব্যস্ত রহুছন্তি স্থানীয় আদিবাসী মহিলা ও পুরুষ মানে। প্রায় 2 মাস ধরি চালুথিবা এই সংগ্রহ প্রক্রিয়া আদিবাসীঙ্ক পাই ঋতুকালীন রোজগারর এক বড় মাধ্যম পালটিছি। জিলা হালচাল আজি পাই এতিকি, আসন্তা কালি জিলা হালচাল রে শুনিবে কেন্দ্রাপড়া জিলা সম্পর্কে।
2: বরং পিঢি পাই রহি থাকে চেটিনার সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনার সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: প্রচার করছু কার্যক্রম বনানী।

0: তবলা বাই ইমন সরকার, অন দ্য হারমোনিয়াম বাই কমলাক্ষ মুখোপাধ্যায় অ্যান্ড অন দ্য তানপুরা বাই কোয়েল সাহা।
1: খয়াল গায়ন কে ইস কার্যক্রম কি শুরুয়াত পণ্ডিত অর্ণব চট্টোপাধ্যায় রাগ ইয়মন কে সাথ করেঙ্গে। ইহ বন্দিশ পূর্বার্ধ মে বিলম্বিত এক তাল, তৎপশ্চাৎ দ্রুত তিন তাল মে আবদ্ধ হ্যায়।
0: পণ্ডিত অর্ণব চট্টোপাধ্যায় বিগিনস হিজ খয়াল রিসাইটাল উইথ রাগ ইয়মন। দি কম্পোজিশন ইজ সেট টু বিলম্বিত এক তাল ফলোড বাই দ্রুত তিন তাল।